দিদে মা দিদে দিদে ইহানি তীর বাড়ো দিদে নিলাম কইয়াল হাড়ো দিদে মালকা কইয়াল হাড়ো দিদে মা দিদে।

দিদে মা দিদে দিদে ইহানি তিন বাড়ো দিদে দিলাম কইয়াল হাড়ো দিদে মাঝকা কইয়াল হাড়ো দিদে মা দিদে।